যেতে দূর ঘন্টা নিদান শুভে নজরে নেই পকায়ে অকৃত দুষ্কৃত গড়ে গড়থা দেই পতাকা ডাকুছি চলাচঞ্চল হেই আস আস এ নীল নগর কু আস এ নীলাদ্রি মন্ডন এ নীলাদ্রি শিখর নীলাদ্রি মৌড়মণি সে প্রভুঙ্কর কালিয়া শান্তঙ্কর লীলারে তুমি মধ্যে আসি সমস্ত উপস্থিত হয়ে যাও আর ঘণ্ট ধ্বনি যেটি মধ্যে শুভা যাচ্ছি সে স্থান পুণ্য পবিত্র হচ্ছি যেপরি শঙ্খর ধ্বনি সবকিছি পরিপূর্ণ হয়ে যাই থাকে পাপ প্রক্ষালন হয়ে যাই থাকে সেপরি ঘণ্টনাদ যেটা পর্যন্ত শুভা যায় সে ক্ষেত্র পরম পাবন হয়ে যাই থাকে প্রভু সত্যের কোণ আপন সেই ঠাকুর বলভদ্র জগন্নাথ সুভদ্রা চ সুদর্শন দারু ব্রহ্ম স্বরূপায় চতুর্ধা মূর্তয় নাম সে চারি মূর্তি আজ কিন্তু দশ অবতার যাত্রা দশ অবতার পটি দিও পূজা পাওলে আজ দশ অবতার যাত্রা পতিত পাবন যাত্রা জয় জয় জগন্নাথ হে জয় শ্রী জগন্নাথ যার পাদে কোটি ব্রহ্মাণ্ড ধ্যান কলে অচ্যুত গঙ্গা

শহীদ অস্মিক জারি আকাশবাণী এফএম রেইনবো কটক আজি শনিবার উনিশশহ অড়চাশ শতাব্দ আষাঢ় সতেইশ দিন ইংরাজী ২০২৬ মসিহা জুলাই মাস ১৮ তারিখ স্টুডিও ঘড়ি সময় বর্তমান পাঁচটা বাজি ৫৮ মিনিট ৩১ সেকেন্ড আমার অগণিত শ্রোতা বন্ধু মানুষ প্রভাতী অভিবাদন জনাই আরম্ভ করুছু আজির কার্যক্রম।

0: ଆୟୁଷ୍ମାନ ଭାରତ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜନ ଆରୋଗ୍ୟ ଯୋଜନା ମାଧ୍ୟମରେ ପ୍ରାୟ 60 କୋଟି ଲୋକ 5 ଲକ୍ଷ ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ମାଗଣା ଉପଚାର ପାଇଁ ହୋଇଛନ୍ତି ଯୋଗ୍ୟ ହିତାଧିକାରୀ। ଏପର୍ଯ୍ୟନ୍ତ 12 କୋଟିରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ମାଗଣା ଚିକିତ୍ସା କରାଯାଇଛି, ଯେଉଁଥିରେ ଗରିବ ପରିବାରଙ୍କ ଚିକିତ୍ସା ଖର୍ଚ୍ଚ ପ୍ରାୟ 2 ଲକ୍ଷ କୋଟି ଟଙ୍କା ସଞ୍ଚୟ ହୋଇପାରିଛି। ଆଜି ହିଁ ଆୟୁଷ୍ମାନ ଆପ୍ ଡାଉନଲୋଡ କରି ଆୟୁଷ୍ମାନ କାର୍ଡ ବନାନ୍ତୁ। ଅଧିକ ସୂଚନା ପାଇଁ 1455 ନମ୍ବରକୁ କଲ୍ କରନ୍ତୁ।
1: শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিলসি দিল তাক। তবে আপনার রয়েছে আগক অনেক কিছু কার্যক্রম। বর্তমানে আপনার সকাল 7:05 শুনিপারে আঞ্চলিক সংবাদ, যা রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র।

0: হ্যালো,
1: আপা নমস্কার।
0: নমস্কার, কি কুতলে?
1: উর্মিলা বেড়া কুতলে।
0: কেমতি আছেন ম্যাডাম?
1: বড় আছে, আপনা যা হল লাগলা গাছ বড় লাগুছি।
0: আও বর্ষা বর্ষা হচ্ছে কি নাই আপন গাড়ে?
1: নিশ্চিন্ত নিশ্চিন্ত বর্ষা তো কাছুছি কাছুছি, মানে ফুরসত নাই আও।
0: আচ্ছা, বর্ষা কো কেমতি এনজয় করছেন? ফোন বিনা গোটে দিন বিতাইলে এমতি কেবে হেইছি?
1: গোটে দিন নহ, কইলা আলগা 8 দিন।
0: কেমতি কোন হেইতিলা?
1: এই যে দোল পূর্ণিমা দিন দিদিন খন্ডে ছিল আমার যে সফা সুতর সব হয়, জন ফোন করলে মু তাঙ্কা সহিত কথা কি ফোনটা খত উপরে থই দিইতিলি।
0: আচ্ছা,
1: মোর আর লক্ষ্য নাই যে ফোনটা মু খত উপরে থইছি বলি। মু কোন কলি বেডশিট টাকে ভিড়ি আনি সিধা ওয়াশিং মেশিনে পুরি দিলি।
0: যা গল্লা,
1: মু লক্ষ্য থলে সিনা জানা বসি যে তোমার ঘড় ঘড় হইলা। এই মেশিনে কোন পইছি গ্লাস পসি যাইছি না কোন? ওটা তো আমি নাই তো গ্লাস কাই পশি, মু বেডশিট আনিকি সব পকাইলি, নুগাপটা পকাইলি, আর তা ভিতরে পশিব আর কোন ঘড় ঘড়, পুনে আউ থেকে ঘড় ঘড় হলা। মতো সন্দেহ হলো, মু সেটা কম কলি হাত পুরে যেতে দেখিলা বেলকে ফোন।
0: যা, তারপরে গলা খারাপি
1: কাঢিলা বেলকে তার ডেট আর কিছু নাই আর। তারপরে সে সাঙ্গ আমার যে অছি তিননাথ বাজারে তাকে ফোন কলি রশ্মিকে, সে সেটা কলা হাও কা হাতে পঠা মু দেখিবি। তারপরে সেটু পুয়া গোটে পুয়া কলা দে, মোর গোটে সাঙ্গ আছে তাকে দেখাই, সে দেখাইলা সে কোন খোলা খোলি কলা তা মদর বোর্ড সট হইকি পড়ি যাইছে।
0: আচ্ছা,
1: আউ সিয়ে হবনি এইনে। তারপরে রশ্মি বি সে কইলা কলা নাই সিয়ে হবনি, টঙ্কা 4000 খন্ড খরচ হবো কিন্তু গ্যারান্টি কিছু নাহি।
0: আচ্ছা,
1: তা অপেক্ষা কাই নুয়া নুয়া এমতি হেই 8-10 দিন বিতি গলা। আউ
0: তারপরে বিনা ফোন রে কিমতি রইলে? আউ কা ফোন রে কথা হউতলে?
1: আ যদি অর্জেন্ট কিছু কথা পড়ে পুয়া ফোন আছে বাবুঙ্ক ফোন আছে কথা হইতাই।
0: সাঙ্গ মানে আমার শ্রোতা ভাই ভৌণী মানে শুনছেন, সেমানে নিজ তরফ রু আপনাকে কল করদেবে আও কোন
1: যে মানে কল করছেন সে নম্বরটাকে মু সেভ করে দউছি
0: আও। ঠিক আছে, থ্যাঙ্ক ইউ সো মচ আপন কল কলে আর শেয়ার কলে, নেক্সট টাইম টিকে দেখি চাই কি মন ধ্যান দেইকি ফোন কো রাখিবে। হ ঠিক আছে, থ্যাঙ্ক ইউ সো মচ আপনা কল কলে আর শেয়ার কলে, রহিলি সাবিত্রী ভৌণী কো বি মো তরফ গুড মর্নিং।
1: থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ, ভেরি গুড মর্নিং।
0: শ্রোতা বন্ধু, জলদি জলদি কল করন্তু, আমো সহিত শেয়ার করন্তু, এমতি কেবে হেইথিলা গোটে দিন আপন ফোন বিনা রহিথিলে, মানে ফোন আপনক পাখরে বিলকুল নথিলা, আও কেমিতি দিনডি আপনকর বিতিথিলা দেখিবা এবে। আও কাহার কল আস যাইছি? হ্যালো,
2: জয় জগন্নাথ, নমস্কার।
0: জয় জগন্নাথ, নমস্কার, কি কোথলে?
2: মু রেডিও লভার নারায়ণ প্রধান, বি বরমপুর বুগুড়া জেলা গঞ্জাম।
0: আচ্ছা, কোন এমতি হেইথিলা যে আপন গোটে দিন ফোন বিনা রহিথিলে?
2: নাই সত কথা কবি, মোর মোবাইল সর চুরি হয়ে গেলা। আউ সে আগে মু মোবাইল মতে কিনি লিনি আউ।
0: আচ্ছা,
2: মোর মানে ভুল হাউছি মোরি, মু নিজে ভুল, মো ভুলটা কো নিজে মু দণ্ড পাই পাই বহুত কষ্ট হতায়, তাই মাসে পাজাই মোবাইল কিনতিলি, মাসে পাজ কিনতি বিনা মোবাইল রে চলিছি।
0: আচ্ছা, তাহলে কোন কিমতি কাম সব হউতলা, কা সঙ্গে কথাবার্তা হওয়া পাই কি কোন কিমতি করতিলে?
2: সেমতি কাউ মু তো পর আগের বার মোবাইল তো দিমাগ টোটাল ধরলি নি কি আউ কি মোবাইল কিনি নথিলি, মানে মাসে পর যাই কিনি।
0: আচ্ছা আচ্ছা, তাহলে গোটে দিন নহ পুরা গোটে মাস আপন ফোন বিনা বিতেই জানতে? আগে আগকু ভাবুছেন কি এমতি যদি হব আমাকে ফোন বিনা চলিয়া কো পড়িবো, আপন আরামসে চলি যিবে?
2: না সেমতি তো ফোন বিনা চলিবাটা মুশকিলি, কিন্তু নিজে মো নিজে মো ভুল করলি, মানে মোবাইল পাখরে রাখি মু সেই পড়ছি মোবাইল চুরি হয়ে গেল,
0: বহুত বহুত ধন্যবাদ আপন ফোন কলে আউ কহিলে আপনক সঙ্গে কোন ঘটিছিলা, রহিলে নমস্কার।
2: নমস্কার
0: শ্রোতা বন্ধু, এমনি বহুত কিছু আমার সঙ্গে ঘটে জীবনরে, আউ সেথ্রু আমি বহুত কিছু শিক্ষা বি পাঁতি, তো আউ গোটিয়ে কল আস যাইছি বর্তমান, দেখিবা কে কল করছেন। হ্যালো
3: হ্যালো
0: হ্যালো, নমস্কার, গুড মর্নিং, কি কোথলে?
3: জয় জগন্নাথ কইলি ম্যাম।
0: জয় জগন্নাথ, কি কোথলে?
3: মু মোহিনী বেহরা চৌপড়া কটকরু কইছিলি।
0: আচ্ছা, কুহন্তু আপনক সঙ্গে কেবে এমতি হেইছি?
3: হ্যাঁ, মোর হেইছি, এই নেটওয়ার্ক টিকে ন পাইলে সে মু ব্যস্ত হই যায়, মু জানি পারেনি এটা কাহিনী কম পাই কল লাগুনি কোন এমতি হয়, তারপরে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে।

0: শ্রোতাবন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তা গপসপ চালছি ডাইল ইন প্রোগ্রাম লাইভ রে তেবে গোটিয়ে দিন ফোন বিনা আপনার কেবে বিতি সে বিষয়ে আজ স্মৃতি বাঁটুছেন আপনার মো সহ আজ পরবর্তী কলটি কি করছেন দেখি নবা। হ্যালো হ্যালো
1: হ্যালো ম্যাডাম নমস্কার।
0: নমস্কার কি কহুতলে?
1: কেবে
0: আপনার সাথে এমতি হইছে এবে ফোন বিনা গোটে দিন আপন বিতাইতিবে?
1: না না না ফোন যদি নখেলা নথলা নথলা সেটা চালা অরিখিত দৈবসা খবর অঞ্চল আসলা লেখা চিঠি কাহার কি দৌলা যে ফোন ব্যবহার হলানি কথা আজ্ঞা কৌ ফোনটা নহলে হইপার ফোনটা রোজগার রোজ
0: পুরো পাগল ভাই লাগুছে না কোন
1: ফোন দেওয়া রোজগার করছি মতে মু গোটে জায়গার বসছি না সিদ্ধি যৌ আকাশবাণী করে সে ফাগরে
0: গোটে দিন আপনার ফোন বিনা রহিবে আপনার সাথে
1: এমনি কোন ফোন সুযোগ করি।

0: আচ্ছা,
1: ফোনটা সবাই চাললে গরম হয়ে যাবে, মু তো সুইচ অফ করুন।
0: আচ্ছা, এমনি পুরো গোটে দিন সুইচ অফ করি কি রাখান দি?
1: না, গোটা দিন কা সুইচ অফ করি, মো রাতে যেমনি 11টা 12টা বাজে সুইচ অফ করি।
0: আচ্ছা,
1: এই সকাল খুলি উঠলে
0: ঠিক আছে। থ্যাংক ইউ সো মচ, আপনি কল করলে বহুত বহুত ধন্যবাদ আপনাকে, আর শেয়ার করলে আপনার মনের কথা। রইলি, নমস্কার।
1: না না আজ্ঞা কইল ম্যাডাম।
0: আজ্ঞা,
1: আপনি হচ্ছেন কেতে পুরনা রকম, আপনাকে যেতে কনেক্ট কেলি এবং রেনবরে একুশ মশার বাজি রিটায়ার হয়ে গেলি, আপনার কেতে পুরনা রকম, আপনার তো আপনার কি এমনি প্রোগ্রাম কলে এফএম রেডিওর খাতিরটা বলে দিব লোক সমাজ জানত তো?
0: না না, আপনার সেমতি বহুত ভালো পাঁতি তো সেইথিপাই কহুছন্তি, সেমতি কিছি নাই, সমস্তে ভালো প্রোগ্রাম করন্তি, আর সমস্তে আসিলে বি আপনকু এফএম ডেনবো সেইথিপাই ভালো লাগুছি, কাহিকি না ডেলি আপনকু পাখরে অলগা অলগা সব আনাউন্সর মানে পৌঁছি পারুছন্তি, নিজ সুন্দর সুন্দর কথা কইবার শৈলীরে আপনকু মনকু জিতি পারুছন্তি, তেনকরি আপনকু ভাল পাইবা মো পাই আছি মু জানি পারুছি, আর সেইথিপাই আপনকু বহুত ধন্যবাদ মধ্যে, এত সুন্দর সুন্দর কথা মো পাই আপন ভাবুছন্তি আর কহুছন্তি, এই ভাল পাইবা সবুবেলে থাও। রহিলি, আজ্ঞা নমস্কার। শ্রোতা বন্ধু আপনার কল করতু ফটাফট 06712303153 নম্বর, আপ মতো কুহতু ফোন বিনা গোটে দিন কেবে বিতাইছেন, যদি বিতাইছেন সেই স্মৃতি কু মো সহিত আজ শেয়ার করতু, আর গোটে কল আসছে, কলটি নিয়ে যা। হ্যালো
2: দেবী জি নমস্কার, ভুবনেশ্বর কইতিলি, কৃপা সিন্ধু কবি।
0: নমস্কার, কেমতি অছেন, দেহ পা ভালো আছে? চা বিস্কিট নুহে, মু টিফিন নেই আসছিলি, আজ টিফিন খাই নিয়ে যায়, খাইবি টাইম মিললে টিকে, কুহন্তু কোন আপন কোন সকালু খাইছন্তি কুহন্তু?
2: মু এলে সে যো পিয়াজ পকা চকলি দিটা আনছিলি খাইলি।
0: আচ্ছা, কাম কো পড়াইলেনি?
2: হ্যাঁ, ডিউটি আছি।
0: আচ্ছা, দেহ পা ভালো আছে তো পুরা?
2: দশটার ভিজি গেছ।
0: রেইনকোট পিন্ধিনি কি? হ্যাঁ, মুভি আজ মানে মতো তো বহু মজা লাগলে, কাহিকি না মতো রেইনকোট পিঁধিকি গাড়ি চলাইয়া ভাল লাগে, আর সকাল সকাল রেইনকোট পিঁধিকি আসি, কাহিকি না বহু বর্ষা হোক আসলা বেড়ে স্টুডিও, তো আজ রেইনকোট হি পিঁধিকি আসিলি, মতো বহু মজা লাগে। আচ্ছা কুহন্তু, ফোন বিনা গোটে দিন কেবে বিতাইছেন?
2: 2003-04 মসিহারু মু ফোন ধরলি।
0: হুম,
2: আউ এবে মধ্যে গোটে স্যামসং মোবাইল যে থিলা, সে কোন তলে তার গোটে চিপ গোটে খারাপ হয়েগলা, যে মানে
0: আউ ঠিক হলে
2: শনিবার সন্ডে হব, মানে সেই দিনটা মোবাইল অফিস কু নেকি গলি, মোবাইল চালু নথিলা, মোবাইল অফিস কি নেই গলি, সে কহিলে তুমি মোবাইল দেই দিকে যাও, আউ সোমবার দিন কল করি আউ গোটে নম্বর দেলে, কলে নম্বর কল করি আসিব অফিস, মানে সেতরে মোর তিন দিন ফোন পড়াইলা, মানে
0: বিনা ফোন রে রহিলে?
2: হ্যাঁ,
0: কিছি জরুরি কাম আসিনথিলা, কিছি জরুরি কল তিন দিন পরে কি ফোন করিকে কহিতিবে কি কোয়াড়ে যাইতিলু তো ফোন লাগুনথিলা, কেতে মু ফোন করিছি এমতি?
2: নাই নাই, সেইটা অলগা কথা, মানে মেন কথা হল কোন ঘর ফোন আসবে বা আউ কি গোটে মোর নিজ রিলেশন লোক ইয়ে করবে, নহলে এমনি তো মোর সংস্থা খোলা আছে, ল্যাব খোলা আছে, আসবে টাইম দে।
0: আচ্ছা ঠিক আছে, তাহলে বহুত বড়িয়া কথা, মানে আপন মানক কথা সব। হ্যাঁ হ্যাঁ, কোন্দ
2: আউ গোটে কথা কইবি, মানে গোটে কথা কইছি, মানে আপনকু মানে ধন্যবাদ দেবি বহুত বেড়ে বেড়ে, আউ গোটে মানে উদাহরণ গোটে দৌছি, মানে ধন্যবাদ কোচ পাই দেলি, গোটে মানে লোক বাকি দোকান বাকি চাউতু, সে তো বাকি পয়সাটা দিয়ে দেব দোকানে কি, দোকান কে খুশি হয়ে যায়।
0: তো মোর মো সম্পর্ক কোন এতে?
2: নাই, আপনার সম্পর্ক এতে কিছু
0: নাই, আপন কইলে মু আপনকু ধন্যবাদ দেবি, কোন কইলে মু বুঝি পালি নাই একচুয়ালি।
2: নাই ধন্যবাদ তো মেসেজ যেটা আপন পড়ু না দি ইগনোর কর দউছন্তি পুরা।
0: আচ্ছা, সেথিপাই এতে বুলিবা কি কহুছন্তি আপন? দেখন্তু, মু নিহাতি আপনকু বি গীত শুনাউছি, সমস্তঙ্কু শুনাউছি, কিন্তু সবুদিন কোন সমস্তঙ্কু শুনাই হব, কালি যেমানকু শুনাইতিলি, আজি আজি হুয়ে তো অন্যমানকু শুনাইবি, সমস্তঙ্কর ইচ্ছা হচ্ছে না গীত শুনিবা পাই কি, বুঝিলে না, সেথিপাই কি মন দুঃখ করন্তুনি, আপন তো সবুবেলে এফএম ডেন বরে গীত শুনুছন্তি। হ্যাঁ ঠিক আছে, বহুত বহুত ধন্যবাদ আপন কল কলে আর শেয়ার কলে, রহিলি, নমস্কার।
2: নমস্কার নমস্কার,
0: শ্রোতা বন্ধু জলদি জলদি কল কর।

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তাক যদি এপর্যন্ত মেসেজ করে না ফটাফট মেসেজ করন্তু নিজ মোবাইল মেসেজ বক্স কু যাই ক্যাপিটাল লেটর লিখন্তু FMRC স্পেস দে লিখন্তু ফিল্ম বা অ্যালবম র না স্পেস দে গীতর না লিখে নিজ না ঠিকানা সহিত পঠিয়ে দিও আম নম্বর 09495963210 নম্বর কু যেমতি কি বর্তমান মো পাখরে আসি পৌঁছি যাইছি গোটি মেসেজ গুড মর্নিং অল অফ ইউ গুড মর্নিং অল আর জে and all friend suniya pai chahi chanti sayara gita rakesh sahu snehalata sahu deulo sahi dhenkanal ro message tiku lekhi chanti mu e gita tiku nischay apanko pai play kar debi a pare pare apan mane au gote sundar gita suni paribe message lekhi chanti prabhat baliar singh chandan tuni banki college ru suniya pai chahi chanti aroti odia chalachitra ru asichi mu baghraja

0: 可乐哥，这何家哥，这可家哥，把寂寞破了哈。
1: শ্রোতা বন্ধু আপন মানে টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সি দিল তাক বর্তমান রেইনবো এসএমএস রে আজির পরবর্তী মেসেজ এ মেসেজ টিকে লিখুছেন রোহিত মেহের বুদাপালি বেজিপুর বরগড় নারী নুহে তো নারায়ণী ওড়িয়া চলচ্চিত্র ঝিওর জন্ম সঞ্জ সলিতা পরি এই ওড়িয়া গীতটি শুনে চাইছেন মু নিশ্চয় প্লে করেদেবি পরে পরে শুনেপারে আপন মানে আউ গোটে গীত আশিক বনায়া আপনি চলচ্চিত্র টাইটল সং এ গীতটি শুনে চাইছেন রাকেশ রীতা মামুনি সুমিত্রা কলেজ স্কোয়ার জগৎসিংপুর ডেডিকেট করেছেন সব লিসনর মানক পাই সব আরজে মানক পাই প্লে কদুছি আপনক পছন্দর গীত এনজয় করন্তু

ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম ডেন বকট এক দিল সে দিল তক সো চলে চি কলাকার। হ্যাঁ সাথী, প্রিয়ঙ্কা চোপ্রাঙ্ক পিতাঙ্ক নাম থিলা অশোক চোপ্রা এবং মাতাঙ্ক নাম মধু চোপ্রা, উভয় ভারতীয় সেনার ডাক্তার মধ্যে থিলে। প্রিয়ঙ্কা দিল্লী, লক্ষ্ণৌ, বর্লি, পুনে ও অন্যান্য শহরের বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে অধ্যয়ন করেছিলেন।

ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেড মুকটক দিল সে দিল তক সৌচালিছে কলাকার হ্যাঁ সারি প্রিয়ঙ্কা প্রথমে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছিলেন 2003 বলিউডে প্রবেশ করে প্রিয়ঙ্কা আরম্ভে সে অনেক সংঘর্ষ করে কিন্তু নিজের অভিনয় দক্ষতা ও পরিশ্রম বলে সে শীঘ্র দর্শকঙ্ক হৃদয় জিতি নিয়েছিলেন

ওয়েলকাম ব্যাক ওয়ান্স অগেন, টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেড মকটক, দিল সে দিল তক সো চলিছি কিছু কথা কিছু গীত। সাথি, পিলাদিনরু আম মন কানভাসরে প্রথম রঙ্গ ভরিথাই মার স্নেহ, মার কোল, বাপাঙ্কর স্নেহ, পরিবারর আদর ও ভাই ভৌণীঙ্କ ସହ ଖେଳ, ଗାଁ ମାଟିର ସୁଗନ୍ଧ, ଏସବୁ ଜୀବନର ପ୍ରଥମ ଚିତ୍ର, ଯେଉଁ ସ୍ମୃତିଗୁଡ଼ିକ କେବେ ବି ପୁରୁଣା ହୁଏନି। ସମୟ ଗଡ଼ିଚାଲେ ମଧ୍ୟ ମନ କାନଭାସର ଚିରସ୍ଥାୟୀ ହୋଇ ରହିଯାଆନ୍ତି ଏସବୁ ସ୍ମୃତିମାନେ। ହଁ ସାଥି, ପ୍ରକୃତି ମଧ୍ୟ ମନ କାନଭାସର ସବୁଠାରୁ ସୁନ୍ଦର ଚିତ୍ରକର। ଯେମିତିକି ସକାଳର ସୂର୍ଯ୍ୟୋଦୟ, ପକ୍ଷୀଙ୍କ କୁହୁ କୁହୁ ଧ୍ୱନି, ବର୍ଷାର ପ୍ରଥମ ବୁନ୍ଦା ଆଉ ସବୁଜ ଧାନ କ୍ଷେତ, ନଦୀର କଳକଳ ଶବ୍ଦ, ସମୁଦ୍ରର ଢେଉ, ଏସବୁ ଆମ ମନକୁ ରଙ୍ଗୀନ କରିଦିଏ। ପ୍ରକୃତି ସହ ଯେତେ ନିକଟ ହେବା ନା, ମନ ସେତେ ନିର୍ମଳ ଓ ସୁନ୍ଦର ହୁଏ।

প্রিয় টিপি এনওডিএল বিজুলি উপভোক্তা আপনার জানান কি এবে 25 বর্ষ পাই বিজুলি বিল চিন্তার মুক্তি পিএম সূর্য ঘর যোজনার মাত্র 1875 টাকা দেই আজ্ঞা হ মাত্র

0: আসি যাইছি আম পাখকু আজির ফার্স্ট কলটি দেখি নবা কি আম সহিত জড়িয়েছন্তি কোঠু কল করিছন্তি। হ্যালো
1: আপা নমস্কার, শুভ সন্ধ্যা।
0: নমস্কার, শুভ সন্ধ্যা। কি কোথিলি, কোঠু কল করিলি?
1: আবাস কোচ টাটা স্টিফ্রান্ট।
0: বহুত বহুত স্বাগত করছি আজির ডাইল ইন লাইভ চিটচ্যাট কো। তবে টিকে বর্ষার হালচাল কোন্তু, বর্ষা কেমতি হউছি সেপটে? গীত শুনবা খালি ভাল পাঁচ না, গীত শুনবা সহ সে গীতর তাড়ে তাড়ে আপনার গীত গাইবা পছন্দ করতে?
1: অপা কে অফিসে আমার কম্পুটর কাম আঠ ন ঘন্টা বিষয়ে বিতি যায়, আর সেই টাইমে পুরা বিন্দাস কানরে ইয়ারফোন দিয়ে কম্পুটর আড়ে কাম হোক, সেড়ে গীত শুনা হব। গীত অবশ্য মু গাই পারে না, কিন্তু গীতরে তা চলে টেবুল উপরে হাতটা খালি টুক টুক টুক টুক বাজতব, আর গীত শুনা হব।
0: আচ্ছা, অফিসে সিনা গীত গাই পারন্তি নি, কিন্তু যেতবে ঘরে থাকি বাহারে থাকি অফিস ছড়া যেউঠি বি থাকি সেতবে যেতবে গীত শুনতি, নিজ মন পছন্দর গীত শুনতি, সেতবে গাইবা কো পছন্দ করতি না সেতবে বি খালি গীত গা শুনতি?
1: ফ্যামিলি ভিতরে যেমতি টিকে মজা মস্তি কর দউ, এমতি মজা মস্তি রে টিকে মানে অন্য জন সাঙ্গে তা তাটি উঠি যায়।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বহুত ভাল লাগিল আপনক সহিত কথা হই, রইলি, নমস্কার।
1: ধন্যবাদ, রইলি, নমস্কার।
0: সাথী, ইয়ে আমার ফার্স্ট কলর আভাস ভাই আম সহ কনেক্ট হয়ে সে কহিলেন নিজ বিষয়ে যে তাঙ্কু গীত শুনবা টিকে বেশি ভালো লাগে, যদিও সে গীত সববেলে গাইপারন্তি নি, কিন্তু মাহল টিকে জমিগলে সে টিকে এনজয় করন্তি। তবে আপনার কন করন্তি, আপন কো ক্যাটাগরি অন্ডারে আসন্তি, আপন কেবল গীত শুনন্তি না গীত সহিত তাল দেই আপন গাইবাকু বি পছন্দ করন্তি? আম সহিত কানেক্ট হই শেয়ার করি পারিবে নিজর মতামত, কানেক্ট হওয়া পাই ডায়াল করন্তু, নম্বর হচ্ছে 0671230315।

0: हेलो
1: आज्ञा नमस्कार
0: नमस्कार शुभ संध्या किए कहते कोट कल करते
1: प्रमोद कुमार बेहरा सफा टांगी कटक
0: आज्ञा वेलकम कर डायलिन लाइफ चिटचाट को
1: आज्ञा धन्यवाद
0: आपण कडे वर्षा होची
1: नाही वर्षा छाडी जाई
0: आज्ञा
1: संगीते दिल संगीते जिंदगी संगीते प्यार सात सुरे बंधाए जीवन ये सात सुर को विभिन्न काक ककाली पक्षी मानकर राब को लेकिन आम संगीत तैयारी कराई এইভাবে ভাবে সঙ্গীত কু ছাড়ি কে রইপার না তেম সঙ্গীত হি জীবন সহ উতপ্রত ভাবে জড়িত
0: আজ্ঞা বহু সুন্দর কথা কহিলে
1: গোটিয়ে গীত বলিবি দেখুন যে গীত দেখুন যে নিরামিষা যে তাঁপে এটা ঠিক আছে কী না গজরাজ কথা চিন্তা করতু আর্গুণী কথা চিন্তা করুন তাপরে আউটে ইন্দ্র গীত বলিবি এবং আপনার কহিবি যে অশী দশকর বর্তমান সুদ্ধা যে গীত আসিছে সঙ্গীত আসুচি সে কম আসুচি না সে এভাবে ভাবে আসুচি আগে আপনার মুন্ডক হলাইবে তাপরে টিকি ঝুমিবে এমনি বর্তমান যে ডিজে সাউন্ডে যে আইলে সমস্ত খালি গুট পড়াইকি না কান অতরা হয়ে যাচ্ছে
0: আজ্ঞা তবে সাথে এটি আপনার রিকোয়েস্ট রহিব।

0: হ্যালো,
1: নমস্কার ম্যাডাম, জয় জগন্নাথ।
0: নমস্কার, জয় জগন্নাথ। কি কোথলে কোট কল করতে?
1: যাও, মু আজি বহুত খুশি, মো মানে জীবন সহিত মানে অঙ্গাঙ্গী ভাবে জড়িত গোটে ফেভারিট ম্যাম মোর আসছন্তি, মো হৃদয়ের প্রথম খুশি। মহাপ্রভুঙ্কু ডাকি ডাকি লাগিলা, আজি মোর নেট রে যেতে কালি বাহারা পাঁচটা পিলা পাইলে টপ অফ ভিতরে রয়েছে, 690 280 এমনি র্যাঙ্ক রে অছন্তি। বহুত খুশি লাগিলা, যাও মু মহাপ্রভুঙ্কু ডাকিলে বি আপন সহিত কনেক্ট হেলি,
0: আপনাদের বহুত বহুত কংগ্রাচুলেশনস। যা হো, আপনাদের রেজাল্ট পাই আপনাদের পিলা মানে এতে সুখ আপনাদের পাই আনি দেইছেন, আপনারা এতে খুশি অছেন তাঙ্কর রেজাল্ট কো নেকি। তবে আজির টপিক যা রইছে সে বিষয়ে আপনাদের কোন মতামত রহব?
1: সংগীত উপরে অছেন, মু তো কইবি মিউজিক ইজ মাই লাইফ। মু সব জগন্নাথঙ্কর যে সব ভজন অছি সেটা মানে মু নিজে মানে গোটে বাথরুম সিঙ্গর কইলে অতিথি হব না, মু নিজে সব গীত নিজে নিজে গীত গুণগুণ গায়। আপনারা দেখিবে বহু সময় মু মেসেজ করে কলা ঠাকুর গীত মতো ভারি ভালো লাগে, তারপরে সিংহ দুয়ারে পাদ দেই দেই এ গীতটা বি মতে বহুত ভাল লাগে, মা ঝাড়ি দিয়ে কেতে তোলি আউ কেরি কেরি সুনা দেব, এই সব গীত মানে জগন্নাথ সংস্কৃত উপরে যে আমার আধারিত রইলা। প্রভু জীবনর আরম্ভ হচ্ছে সঙ্গীত, জীবনর শেষ হোক সঙ্গীত, পরে শিশু যেতে তলে পড়ি কুয়া কুয়া সে আগে মার সেই মা চিহ্নিবা স্বর গোটে নিজে সে গান করে, তেমন সঙ্গীত বিনা আমার জীবন নাই। আপনার যে টপিক রাখছেন আপনার এত হৃদয় ধন্যবাদ মহাপ্রভু।

এথর আসন্তু শুনিবা আসন্তাকালি প্রচারিত হওয়াকু থবা কার্যক্রম সম্পর্কে সূচনা। ভক্তি গীতর কার্যক্রম অর্ঘ্যথাড়ি শুনিপারে সকাল ছটা বাজি পাঞ্চ মিনিটে। অতিবড়ি শ্রীজগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর শহেতম ভাগ শুনিপারে সকাল ছটা বাজি চাশ মিনিটে।

বাজন্তি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক তিল সে তিল তাক স্টুডিও ঘন্টারি সময় বর্তমান সন্ধ্যা 7:30 আর ইহা সহিত আরম্ভ হয়ে সারিছি আমার শো যার নাম হচ্ছে সন্ধ্যা আসর। সন্ধ্যা আসরে আপনমানে জনাইথান্তি নিজর প্রিয়জন মানুষ নিজর মনর কথা জনাইথান্তি তাঙ্কু গুড উইশেস। আজি মধ্যে জনাই পারিবে নিজর প্রিয়জন মানুষ নিজর গুড উইশেস, যদি আজি কার বার্থডে কিংবা আনিভার্সারি থাকে তাহলে তাঙ্কু জনাই পারিবে নিজর গুড উইশেস আমার এই সন্ধ্যা আসর সেগমেন্ট মাধ্যমে।

మనకు వచ్చింది 100.4 ఆకాశవాణి ఎఫ్ఎం రెయిన్బో বর্তমান শো চালছে গীতরে মিতরে আছি আপনার রেইনবো সাথী শুভশ্রী আজ আপনার সাথী রে আচ্ছা সাথী কহিলে কেবে পবনর মন কথা শুনিছন্তি কান পাখরে আসি কিতে কথা সি চুপি চুপি কহি যায় তাকে কি শুণুচি কে ন শুণুচি সে কথা খাতির নকরি সে কহি চলে তা মনর প্রত্যেক কথা কো আমি খালি যাহা ফিল করু কিন্তু এমতি খুব কম মানুষ অছন্তি যে শুনি পারন্তি সেই অকুহা শব্দ সবকু আর তাকে কাগজর পৃষ্ঠারে শব্দ পরে শব্দ গুন্থি দিয়ে রচি দিয়ন্তি কেতে কেতে কবিতা কেতে কেতে গীত

এছাড়াও সময় বড় বড় বান কথাচিত্রর উষা মঙ্গেশকর এবং শ্রীকান্ত কণ্ঠের এই সুন্দর গীতটি, যাহার গীত রচনা করেছেন প্রফুল্ল কর এবং সঙ্গীত নির্দেশনা বি প্রফুল্ল করঙ্কর।

বলছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক বর্তমান শো চালিছে রেইনবো এসএমএস আর রেইনবো এসএমএস রে নেক্সট মেসেজ টি করেছেন সাবিত্রী রাউল ফ্রম সুধ সড়ঙ্গী রু এবং নেক্সট মেসেজ টি করেছেন সন্ধ্যারাণী সুতার ফ্রম মঠ সাহি পট্টামুন্ডাই কেন্দ্রাপড়ার সেটি পৌঁছাইলি আপনার পছন্দর গীত ব্যাক টু ব্যাক

বাঙ্গুয়ারিরো বিজয়, পঙ্কু, রিকু, টিকু, সুশ্রী, গুনু, সোনু, দেবু এবং সোম, সুরেন্দ্র পাত্র যাজপুর বৈতরণী রোড রু, কটক কণ্ঠপড়া বাঘুয়ার যোড়ি হয়েছিলেন সুনীল ভুই এবং আমার সহিত যোড়ি হয়েছিলেন জিতেন্দ্র নিয়ালি মাধব রু। আপনার সমস্ত সাথে বহুত বহুত ধন্যবাদ আমার সহিত যোড়ি হয়ে রয়েছে যোগ।

সেই মাটি পবিত্র সেই ধাম, পবিত্রময় সে বাই সে পাহাচ, পবিত্র সেই পথিত পাবন বানা, পাপি তপি দিন দুঃখী সবু ভক্তঙ্কু উদ্ধার করিবা পাই প্রভু শ্রী জগন্নাথঙ্কর এই পতিত পাবন যাত্রা মধ্য।

শ্রোতা বন্ধু শুনেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটে এক দিল সে দিল তাক সো দিল সে দিল তাক রে কোয়াল আপন মানক সাথে আছি মর্নিং মেলোডি কার্যক্রম চলছি আর নুয়া সকালর নুয়া বার্তা কো আমি বুঝিবাকু চেষ্টা করছি তাকু গ্রহণ করিবাকু চেষ্টা করছি শ্রোতা বন্ধু নুয়া সকাল না কেবল গোটে নুয়া দিনর আরম্ভ নুহে বরং গোটে নুয়া লক্ষ্য নুয়া সংকল্প আর সফলতার পথরে আগে যাবার গোটে প্রেরণা তেণু প্রত্যেক নুয়া সকালকু আমাকু হার্টলি ওয়েলকম করিবা উচিত কাহিকি না আমি যেতে ভালো ভাবে নুয়া সকালকু ওয়েলকম করিবা স্বাগত করিবা আম জীবনটিকে সি সেতিকি সুন্দর আর সার্থক করিবারে আমাকু সাহায্য করিব কাহিকি না আমি সববেলে নুয়া সকালর বার্তাকু বুঝিবাকু চেষ্টা করিবা নুয়া সকালরে বহুত কিছু রহিছি যাহা আম জীবনকু আগকু বড়াইবারে আমাকু সাহায্য করিথে তাহলে চলন্তু আজির এই নুয়া সকালকু আমি হার্টলি ওয়েলকম করিবা স্বাগত করিবা আর ইয়া ভিতরে নিজকু হজাই দেওয়া

0: ହେଲେ କରିଛନ୍ତି ନା? ବହୁତ ବଢିଆ କଥା, ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍ ଆପଣ ସକାଳୁ ସକାଳୁ କଲ୍ କଲେ ଆଉ ଶେୟାର କଲେ, ମୁଁ ରହିଲି, ନମସ୍କାର।
1: ନମସ୍କାର
0: শ্রোতা বন্ধু, বর্ষা দিনর বি বহুত কিছু সুন্দর সুন্দর স্মৃতি আছে যাহাকু আমি মনে পকাইবা যদি বর্ষা দিনটা আমাকে বহুত ভাল লাগিব। সেমতি বর্ষা দিন হোক কি খরা দিন হোক কি শীত দিন হোক, প্রত্যেক ঋতুর নিজের কিছু বিশেষতা আছে, আর সেইথিপাই সেই ঋতুটা আমাকে বহুত ভাল লাগিবা উচিত। বেলে বেলে ভাল লাগেনি, অত্যধিক গরম হলে বি আমাকে ভাল লাগেনি, অত্যধিক বর্ষা হলে বি আমাকে ভাল লাগেনি, কিন্তু তথাপি সবু ঋতুর না যদি আপনার দেখবে কিছু না কিছু বিশেষতা তো আছে। আজির পরবর্তী কলটি কে করছেন দেখে নেবা বর্তমান। হ্যালো,
2: জয় জগন্নাথ। গুড মর্নিং বাবা, জয় জগন্নাথ।
0: গুড মর্নিং, জয় জগন্নাথ। কে কোতলে?
2: বরম বেরা কোতলে।
0: কোটু কোচন্দি?
2: আউ অ্যাড্রেস তো কইয়া পড়িব নালে অসুবিধা হই যাব না। অ্যাড্রেস হলা ভিলেজ আন্ড পোস্ট হলা আরিকমা ঢিপসে মা কুশাসনি পিঠ ভাইয়া পিচুগুড়ি থানা বল্লভগড় ডিস্ট্রিক্ট খুর্দা।
0: আচ্ছা কুহন্তু, আপনাদের বর্ষা দিনের কোন খাইয়াকে ভাল লাগে?
2: বর্ষা দিন মু সব খাদ্য গরম করে খায়ে, কিন্তু মু তো ভেজ হলা নন ভেজ মু খায়নি, কিন্তু মু মর্নিং রু মর্নিং ওয়ার্ক করে, তারপর অল্প সময় বেশি নহ অধ ঘন্টা মর্নিং ওয়ার্ক করে, তারপর আসিকি গাধে পাদি সকাল আজ্ঞা বেশ মান্ডিয়া যাও মু খায়ে, দি চামচি মান্ডিয়া যাও রাত্রি হইতো দি চামচি।
0: মানে বর্ষা দিনে বি আপনারা মান্ডিয়া যাও কি খান্তি?
2: আজ্ঞা আজ্ঞা, দি চামচি বেশি নহ আজ্ঞা, সেটা আপনাদের লিভার আক্টিভ সব রহব, কোন রোগ আপনার করে দেবনি।
0: আচ্ছা তাহলে আপনার পুরো সুস্থ আছেন?
2: আজ্ঞা
0: আপনার পুরো সুস্থ আছেন? ঠান্ডা জ্বর কাশ কিছু হয়ে
2: নি? না কিছু আগে না, না টোটাল সেবা কিছু নাই।
0: বহুত বড়িয়া কথা, বড়িয়া কথা ডি শেয়ার করে আজি।
2: যদি ঠান্ডা আপনাদের রহু তো মান্ডিয়া জ্বর খালি ধরে লোক কোন্তি ঠান্ডা হই
0: যাবে,
2: কিন্তু সেইটাও আপনি কোন করিবে, সেটা রাতে যদি আপনি যাওটা কর দোছেন সকালে খাউন ঠান্ডা টিকে রহিব, কিন্তু আপনি মর্নিং রে যদি ফ্রেশ খাইবে উষুম উষুম খাইবে নখ উষুম খাইবে মান্ডিয়া জ্বরটা, তাহলে আপনার অসুবিধা কিছু হবনি, আপনি লিভরে কোনসি রোগ করেই দেব নাহি আজ্ঞা 100%।
0: বাহ বড়িয়া কথা আজি শেয়ার করলে আপনি সকাল সকাল, তাহলে বর্ষা দিন হোক কি খরা দিন হোক কি যে দিন হোক আপনার মান্ডিয়া যাও হি ভাল লাগে। আচ্ছা আচ্ছা, সেই কথা তো ঠিক আছে, সেই কথা তো ঠিক আছে, হলে মু আজ জানিয়াকু চাহুঁছি যে বর্ষা দিনিয়া বর্ষা দিনিয়া কোউ খাদ্যটি আপনকর প্রিয়?
2: বর্ষা দিনিয়া খাদ্য তো সেমতি প্রায় খাদ্য যেতো যাহা আসলো সেটা মু গ্রহণ করনি, বর্ষা দিনে খাদ্য মোর সেমতি কিছু আগে মানে নাই, যে কোন খাদ্য হলে চলিব নো নন ভেজ।
0: ওকে ঠিক আছে,
2: আউ গোটে কথা কইছি ভালো কথা আগে, যে মান্ডিয়া উপরে গোটে উপকার জিনিস কইছি আপনাকে, গোটা নিজে অনুভূত করছি, কিন্তু মোর থরে কোন হলা হঠাৎ পেট গরম হইকি খাসু খাসু কফরে ব্লড পড়ে গেল বুঝলে আজ্ঞা, তারপরে সেটা মোবাইল কোন টিভি ফিভি হয়ে দেখা কিছু নাই, মোর গুরু কইলে তোর কিছু হয়নি, তোর পেট গরম কফরে ব্লড পড়ুছি, তু মান্ডিয়া যে আঠ দিন খাইদে সে পুরা পুরা নেল হয়ে যাব, আর মেডিকালে যে ডক্টর অ্যান্টিবডি লেখো এটা লেখো সেটা পরীক্ষা করো এটা পরীক্ষা করো গলা তো অবস্থা ঢিলা হয়ে
0: যাব, মু
2: যেটা আগে গোটা সপ্তাহ মান্ডিয়া যাও খাইদেলি আর কফরে ব্লড পড়িয়া বর্তমানে 15-20 বছর নাই সেটা আগে।
0: বাহ বহুত বড়িয়া কথা, বহুত বড়িয়া কথা আজ শেয়ার করলে সকাল সকাল, বহুত বহুত ধন্যবাদ আপনাকে কল করতে।
2: জগন্নাথ, রাধে রাধে, নমস্কার আপনাদের।
0: শ্রোতা বন্ধু, আপনার কল করতু আমার সাথে শেয়ার করতু বর্ষা দিনের আপনার কোণ খাইবাক বিশেষ ভাবে ভালো লাগে, আপনার কেউ খাদ্যটা অনাই থাকে ভাই বর্ষা দিন আসলে মু এই খাদ্যটা খাইবি, সেমতি কিছু খাদ্য যদি আছে আপনার প্রিয় তাহলে মো সহ আজ শেয়ার করে পারিবে। আজ পরবর্তী কলটি আসছে, কলটি নিয়ে যা। হ্যালো
3: কোয়েল ম্যাম, নমস্কার।
0: নমস্কার, শুভ সকাল, কি কোতলে? বর্ষা দিনে প্রায় কোন খাওয়া পছন্দ করতে?
3: বর্ষা দিনে মানে ভাত, অটো গাড়ি জানি অটো গাড়ি ভাত সহ অটো গাড়ি খায়ে, তা নড়িয়া রসরে যে ক্ষীর হুয়ে, নড়িয়া ক্ষীর গরম ভাত ঘিও পড়ি বউ করি দিয়ে তাকে খায়ে।
0: বুঝিপালিনি, মানে ভাতরে ঘিও বি পড়িব, নড়িয়া ক্ষীর বি পড়িব?
3: নাই নাই, যেতো অটো গাড়ি খিয়া হবো।
0: আচ্ছা,
3: সেতো ভাতরে ঘিও পড়িব।
0: আচ্ছা,
3: নড়িয়া রসরে ক্ষীর নাকি রন্ধা হয়ে তেল মারা হুয়ে, যে ক্ষীর প্রস্তুত করা যায় সে ক্ষীর ভাত যা হইতো সাউন ভেজ ভেজ খাদ্য।
0: আচ্ছা আচ্ছা,
3: আর রুটি সহ অন্ডা ভুজিয়া।
0: আচ্ছা, এইসবু হল বর্ষা দিনের স্পেশাল খাদ্য।
3: দেশি মাছ তো আমার প্রবল পড়ে, বাহি আসছে নই রু, বাড়িয়া সেউর রোহি ভাকুর,
0: তাহলে মাছ ভজা বি জোরদার সে হুয়ে,
3: জোরদার হুয়ে, ভাল লাগে, ଆଉ ଗୋଟେ ମାନ ଅଛି ମୁଁ

শ্রোতা বন্ধু মানে টিউন করেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সেই তেল ত্যাগ কইয়াল আপন মানক সাথে অছি তবে বর্তমান

শ্রোতা বন্ধু টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক ওয়াল আপনমান কা সাথে আছি রেইনবো এসএমএস কার্যক্রম আরম্ভ হয়ে সারিছি জো মানে নিজ মন পছন্দের গীত শুনিয়া পাই চাহুছেন মতে হোয়াটসঅ্যাপ মাধ্যমে চলাই পারিবে হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 8895254200 সো আজর ফার্স্ট মেসেজটি বর্তমান আছে মো পাখরে লিখিছেন সমীর সঙ্গীতা পণ্ডা তেলেঙ্গা পেঠ কটক রু শুনিয়া পাই চাহিছেন আসিকি চলচ্চিত্রর নজর কে সামনে

শ্রোতা বন্ধু টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক। আজির পরবর্তী মেসেজ হচ্ছে রেইনবো এস এম এস র বর্তমান মো পাখে জয় জগন্নাথ নমস্কার। শ্রীগুণ্ডিচা রথযাত্রা উপলক্ষে আকাশবাণীর সবু আর্যা সবু শ্রোতা ভাই ভৌণী মানুষ মোর শুভেচ্ছা ও শুভকামনা। মোর অনুরোধ র গীত হচ্ছে নীলাচল ধাম যাই মু পারুনি এইটু।